प्यारे सुनने वालों, यहाँ से हमने श्रवण की है श्री पंडित राजकुमार महात्म जी के मुखारविंद से सुंदर सा कथा और बताई हम लोग के कि गणेश जी की ये हम लोग जो देखते हैं ना उनका पर उनका चित्र जो हम देखते हैं तो अनोखा दिखता है। और आज हमको पंडित जी बता दिए हैं क्यों ऐसा है। बड़ा सा कान, सूंड जो है, दंत दांत जो है, तो इसके बारे में हमको बता दी से बड़ा सा उनका बॉल ऑफ बैग जो है ना तो उसके बारे में गणेश चतुर्थी जो था पंडित जी से बताए सोमवार को, और उसके बारे में गणेश के बारे में यहाँ से हमको श्रवण करा दिए। आपकी तरफ से, मेरी तरफ से श्री पंडित राजकुमार महात्म जी को हार्दिक से धन्यवाद किया जाता है जो अपना मूल्य वक्त निकाल कर और आकर यहाँ से रेडियो द्वारा हम सबके सेवा की है। धन्यवाद पंडित जी। Ein Trainkondukteur mit Sander door Fettbiker zonder vervoerbewijs. Ja, als u gaat reizen met de trein en u hebt een fiets die u mee wilt, dan moet u ook een kaartje kopen daarvoor. Ja, daarna gebaat hij. Een treinconducteur heeft een harde klap in zijn gezicht gekregen van een man die hij uit de trein had gezet omdat hij geen kaartje voor zijn fatbike had. De verdachte is duidelijk in beeld. Hem ja, we dekken hem ja, onka surat jo he is duidelijk in beeld en de politie is naar hem op zoek. और ये समाचार, ये जो हादसा हुआ है 1 जुली के Den Haag में मोरवैक स्टेशन मोरवैक पे, एन इट इज ओक नित toegestaan om op de perron te fietsen, maar deze twee heren deden dat wel. Ze waren met hun tweeën en één van ze had wel netjes zijn vervoerbewijs en voor de fiets gekocht, maar deze jonge vent had alleen een vervoerbewijs, maar geen kaart gekocht voor zijn fiets. En toen hij daarop aan, ja, de conducteur die lopen gewoon, ja, in de trein om af en toe vragen ze ook naar vervoerbewijs om te controleren of je wel legaal of illegaal reist. Het is hun werk en het is ook een oogje in de zeil houden dat alles goed en netjes in de trein verloopt. En deze jongeman, toen hij erop aangesproken werd, had hij geen vervoerbewijs voor zijn fatbike, waardoor er dan een oneenigheid ontstond. En de jongeman die draaide gewoon een klap in het gezicht van de conducteur. Als je niet kan beheersen, hè? Ja. En als je fout bent, moet je ook dat kunnen inzien en accepteren.

एगो कापर साक में मेरे निफमें से एगो कापर साक में तीन गो तंदुई से चोरी हो गए है। जबके कापर जोन रहा बैठ के ब्रोथ खात रहा, हाँ बैठ के भोजन कर रहा था, वही में समय पे एक क्लांत जो उनका बार काट रहा था उसके बाद बातचीत हो रहे, तब वही शख्स जो है तीन गो तंदुई से चोरी कर गया। Ja, en de eigenaar vraagt om eerlijke terugbrengst. Oplichter bedekt camera in geldautomaat, maar is toch vol in beeld. Rijswijk is een matjare. Een 76-jarige man uit Rijswijk is €1700 kwijt nadat hij is opgelicht door iemand die zij van de bank te zijn. Hij is bang gemaakt met allerlei verhalen over fraude en heeft zijn bankpassen meegegeven aan iemand die bij hem thuis kwam.

Agentaweg 259 पर अगर आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है तो आपको जाना पड़ेगा Magentaweg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul op telefoonnummer 00597-8757-939. Contact in Nederland 06